0: সেই নির্দেশে কমিশন জানিয়েছে আপাতত অরূপ রায় ও মমতা ব্যানার্জি দুই পক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম ও দলের সংরক্ষিত জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না। উপনির্বাচনের স্বার্থে দুই পক্ষকে আলাদা নামে এবং নির্ধারিত প্রতীক বাছাই করে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী ব্যবস্থা বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে। 14 বাতার অন্তর্বর্তী নির্দেশে নির্বাচন কমিশন জানিয়েছে তাদের সামনে থাকা নথি, দাবি ও পাল্টা দাবির ভিত্তিতে আপাতত একথা স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের মধ্যে দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক আপাতত ফ্রিজ করার কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি একে একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে লড়াই বলে উল্লেখ করেছেন।
1: একটা জিনিস মাননীয় নির্বাচন কমিশনের এই রায়ে প্রমাণিত যে রাজনৈতিক দল কখনো প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে না। একটা গণতান্ত্রিক পরিবেশে, আমাদের দেশ তো গণতান্ত্রিক দেশ, এখানে মানে ফ্যাসিবাদের গণতন্ত্রে কোনো জায়গা থাকার কথা নয়। এবং অদ্ভুত সমস্ত যুক্তি শোনা যাচ্ছিল আর কি, সেই যুক্তিগুলো কোনোটাকেই নির্বাচন কমিশন গ্রাহ্য করেননি এবং নামও ফ্রিজ হয়েছে, সিম্বলও ফ্রিজ হয়েছে। নিশ্চিতভাবে পরে আবার হিয়ারিংয়ের সুযোগ থাকবে। যেহেতু আমরা একটা ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই, মিটিং করে যৌথভাবে কালেকটিভলি সিদ্ধান্ত নেব, নাম এবং ফ্রি সিম্বলের প্রেফারেন্স আমরা নির্বাচন কমিশনকে বেলা 11টার মধ্যে জানিয়ে দেব।
0: এদিকে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখনো পর্যন্ত কাগজে কলমে 28 জন সাংসদ তৃণমূল কংগ্রেসেরই রয়েছে।
2: 2022 যদি বলে যে 2025 শেষ হয়ে গেছে, তাহলে আপ টু 3rd June 2026 ঋতুব্রত ব্যানার্জি অ্যান্ড আদার্স কি করে AICC ক্লেম করছে স্পিকারের কাছে যে ব্লক তৈরি করার, তাহলে ও ঘটনাটা হচ্ছে তারপরে আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করি। যেহেতু তাকে করা হয়নি অপোজিশন লিডার, তাই জন্য এটা করছে, দ্যাট ইজ দ্য অবজেক্ট। কোশ্চেনটা 60 জন বিধান, একটা এমপি আছে, এখনো কাগজে কলমে তো 28টা এমপি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের।
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। মন্ত্রক জানিয়েছে যে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী এবং অর্থ সচিবদের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়া পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ বিকশিত ভারতের পথে যাত্রায় দেশের আর্থিক বিকাশের ফলাফল পরিমাপের গুরুত্বের কথাও তুলে ধরবেন। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে হবে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা বিলের বিভিন্ন নিয়ম সম্পর্কে কমিটিকে বিস্তারিত তথ্য দেবেন। লোকসভা থেকে 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য রয়েছেন কমিটিতে। লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল এই যৌথ সংসদীয় কমিটির নেতৃত্ব দেবেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ কেরালাম ও কর্ণাটক সফরে যাচ্ছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী জানান, কোচিতে বিশিষ্ট মালয়ালাম দৈনিক জন্মভূমি আয়োজিত একটি অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর সন্ধ্যায় বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে ভারতীয় বিমান বাহিনীর হাতে লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস এবং হিন্দুস্থান টার্বো ট্রেনার 40 তুলে দেবেন। সেই সঙ্গে পবন হংস লিমিটেডের ধ্রুব এনজি হেলিকপ্টার হস্তান্তর করা হবে এই অনুষ্ঠানে। ভারত জানিয়েছে যে তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। বিদেশ মন্ত্রক বলেছে, দেশের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি বিল পাশ হওয়ার প্রেক্ষাপটে এই বিবৃতি বলে জানা গেছে। এই বিল পাশ হলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার দায়ে সংশ্লিষ্ট দেশগুলোর উপর 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে ভিডিওর মাধ্যমে বক্তব্য রাখার অনুমতি সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভারত ভোট দিয়েছে। নিউ ইয়র্কে এই অধিবেশনের প্রস্তাবটি 152টি দেশের সমর্থনে পাশ হয়েছে। আমেরিকা, ইসরায়েল এবং প্যারাগুয়ে প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। 4টি দেশ ভোটদানে বিরত থাকে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরেজি, বাণিজ্য, সমাজবিদ্যায় 3টি বিষয়ে আয়োজিত UGC নেট June 2026 পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছে। উত্তরপত্রগুলি UGC নেট .NTA .NIC .in এই অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। দেশের 272টি শহরে 454টি কেন্দ্রে চলতি মাসের 9 থেকে 10 তারিখ এই পরীক্ষা নেওয়া হয়েছিল। ঝাড়খণ্ড স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় ঝাড়খণ্ড ও ওড়িশার 7টি স্থানে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আধিকারিকরা। ব্যবসায়ী সঞ্জয় কুমার ডালমিয়া ব্যাংকের তৎকালীন আধিকারিকদের সঙ্গে যুক্ত হয়ে ওই ব্যাংকের সরাইকেলা শাখায় বড় ধরনের জালিয়াতি করে বলে ইডি সূত্রে খবর। তারই তদন্তেই তল্লাশি অভিযান। এ এক উলট পুরাণ। একসময় যে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করত ভারত, এখন সেই ইলিশই ভারত থেকে যাচ্ছে বাংলাদেশে। কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা প্রতিষ্ঠান সিফটি জানিয়েছে, গত 2 মাসে ভারত থেকে প্রায় 500 টন ইলিশ বাংলাদেশে রপ্তানি হয়েছে। শীঘ্রই আরও 150 থেকে 200 টন রপ্তানি হবে বলেও তারা আশা করছেন। আইসিএআর সিফটির অধিকর্তা ডক্টর প্রদীপ দে জানিয়েছেন, ভারতীয় ইলিশ বাংলাদেশে রপ্তানি হওয়া শুধু বাণিজ্যের পরিবর্তন নয়, এটি এই মাছের বিপুল চাহিদা, অর্থনৈতিক গুরুত্ব এবং উপভোক্তাদের পছন্দের প্রতিফলনও।
3: ভারত থেকে বাংলাদেশে ইলিশ যাচ্ছে রপ্তানি হয়ে, সেটা সত্যি একটা বড় জিনিস। এবং আমার মনে হয় 500 টন প্রায় ইলিশ আমাদের এই গত 2 মাসে রপ্তানি হয়েছে গুজরাট থেকে বাংলাদেশে, এবং পশ্চিমবঙ্গ হয়েও কিছু গেছে গুজরাট থেকে। এইটা বাংলাদেশের বাজারে ইলিশের চাহিদা বেশি খালি সেটা নয়, এখানে ভারতের ইলিশের যে কোয়ালিটি, তার যে একটা ছাপ, সেইটাও এর সাথে জড়িত। এবং বাজার কেন্দ্রিক ব্যবস্থা যে সুদৃঢ় হচ্ছে ভারত।

0: भर्खरै प्रस्तुत थियो विविध कलाकारको स्वरमा केही आधुनिक गीतहरू कार्यक्रम स्वर माधुरीमा। यो प्रसारण हो आकाशवाणी खरसाङको र प्रस्तुत छ बंगला कार्यक्रम।
1: आज 25 वैशाख বাঙালির আত্মার আত্মীয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সাহিত্যের বিভিন্ন শাখা ও জীবনের বিভিন্ন ধারায় লেখনীর বিস্তারের পাশাপাশি রবি ঠাকুর প্রেমিক কবি। আজকের এই শুভক্ষণে শুনছেন বেতার আলেখ্য রবীন্দ্র ভাবনায় প্রেম, ভাষ্য রচনায় সারণী বন্দ্যোপাধ্যায়, গানে পিয়ালি মুখার্জি ও জয়জিৎ ধর, আবৃত্তি ও ভাষ্যপাঠে অয়ন দাস ও মৃদুলা দেবনাথ। শুনছেন বেতার আলেখ্য রবীন্দ্র ভাবনায় প্রেম।

বৈষ্ণব পদাবলীর পরে বাঙালি তার বিচিত্র প্রেমানুভূতি সবচেয়ে বেশি খুঁজে পেয়েছে রবীন্দ্রনাথের মধ্যে। রবীন্দ্রনাথের কলমের দগা আর মনের সংযোগে বাংলা কবি

তাই প্রেমের যে জগৎ গড়ে উঠল তার ব্যবহার ছাড়া সমকালীন শিক্ষিত বাঙালির প্রেমানুভূতির যেন পূর্ণ প্রকাশ হতো না। রোমান্টিকদের যে যে বৈশিষ্ট্য থাকে তার সবই রবীন্দ্রনাথের মধ্যে ছিল অত্যন্ত প্রকট। তীব্র কল্পনা প্রবণতা, সুদূরের প্রতি আকর্ষণ, সূক্ষ্ম সৌন্দর্য বোধ, প্রকৃতির প্রতি বাঁধ ভাঙা আকর্ষণ রবীন্দ্র প্রতিভার প্রধানতম বৈশিষ্ট্য। এসব বৈশিষ্ট্য রবীন্দ্রনাথের প্রেমানুভূতিকে দারুণভাবে শাসন করেছে। ফলে প্রেমানুভূতির জন্য রবীন্দ্রনাথের কাছে নারীর প্রত্যক্ষ শারীরিক উপস্থিতির প্রয়োজন হয়নি, বরং নারীর শারীরিক উপস্থিতিকে তিনি প্রেমের অন্তরায় বলে মনে করতেন। রবীন্দ্রনাথ মনে করতেন, কাঙ্ক্ষিত নারী যখন কল্পনা থেকে বাস্তবের মধ্যে চলে আসে, কল্পনার অসীম থেকে সংসারের সীমার মধ্যে চলে আসে, তখন প্রেম আর থাকে না, কারণ অনন্ত আকাশের ফাঁক না পেলে বাঁশি বাজে না। এ কারণে একসময় যে নারী ছিল সংসার সীমার বাইরে কল্পনার মায়াঞ্জন মাথা, সে যখন সংসারের মধ্যে এসেছে তখন ওই নারী আবিষ্কার করেছে যে তাদের মধ্যে আগের সেই প্রেমের তীব্রতা নেই।

চিত্রা ও সোনার্তরী কাব্যে রবীন্দ্রনাথ দেহজ বাসনা থেকে প্রেমকে মুক্তি দিয়েছেন। রবীন্দ্রনাথের প্রেমকে স্পষ্টে ছোঁয়া যায় না, তার প্রেম বিভিন্নভাবে বিভিন্ন কবিতায় উপস্থাপিত হয়েছে নান্দনিকভাবে। কবি ভালোবেসে কামনার আগুন নেভাতে বলেছেন, তিনি বলেছেন, নারী আকাঙ্ক্ষার ধন নয়, ভালোবাসার ধন। অনেকদিন পরে ফেলে আসা জীবনের মানুষ ও মুহূর্তগুলোকে রবীন্দ্রনাথ স্মৃতিপটে বাঁচিয়ে রেখেছেন সযত্নে। মায়াবী ছোঁয়ায় তাকে ফুটিয়ে তুলেছেন তার অনবদ্য কলমে। তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা, হায় ছবি তুমি শুধু ছবি, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নেরও মাঝখানে নিয়ে ছবি ঠায়।

রবীন্দ্রনাথের মতো প্রেমিক পুরুষ বোধ করি বাংলা সাহিত্যে দ্বিতীয় নেই। তাঁর মতো সবল, সুস্থ, স্বতঃস্ফূর্ত, সূক্ষ্ম প্রেমের প্রকাশ আর কোনো কবির মধ্যে দেখা যায় না। তাঁর প্রেমভাবের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এর সাথে কবি সপ্রাণতার সঙ্গে লিপ্ত থাকেন। তাঁর মানব প্রেম, ঈশ্বর প্রেম, প্রকৃতি প্রেম ও নারী প্রেম সমান আবেগ ও আন্তরিকতায় রূপায়িত। রবীন্দ্রনাথের যে কোনো প্রেমের কবিতাই আমাদের আত্মার আত্মীয়। কবি যখন বলেন, আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পারে ভিড়িবে তোমার সোনার তরি, যখনই সুধাই ওগো বিদেশিনী, তুমি হাসো শুধু মধু।

হাসিনি না পারি কি জানি কি আছে তোমার মনে। তখন প্রকাশ আর অনুভবের গভীরতায় মনে হয় এ বুঝি প্রেমিকার উদ্দেশ্যে প্রেমিকের কথা।

রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমের প্রশ্নে ছিলেন আদ্যপান্ত বিশুদ্ধতাবাদী। প্রেমের ক্ষেত্রে শরীরকে তিনি বরাবরই গৌণ মনে করতেন। এ কারণে আমরা তাঁর প্রেমের কবিতায় নারীকে প্রায়শই ছুঁতে পারি না। ধরা ও ছোঁয়ার অনুভবের বাইরে বসবাস রবীন্দ্রনাথের নারীদের। চিত্রাকাব্যের বিজয়িনী কবিতায় তাই প্রেমের দেবতাকেও দেখা যায় বিজয়িনীর পদপ্রান্তে তীর ধনুক সমর্পণ করে তাকে দেবীর মতো প্রণাম করতে। নারীর দেবীর মহিমায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি রবীন্দ্রনাথের সাহিত্যে ভীষণভাবে স্পষ্ট। রবীন্দ্রনাথের নারী যেন রক্ত মাংসের নারী নয়, দেবী। রবীন্দ্রনাথের নারীর এই দেবীতে রূপান্তরিত হওয়ার পেছনে রবীন্দ্রনাথের আবাল্য সংস্কারের মধ্যে দেবী মূর্তির উপস্থিতি হয়তো।

ভালোবাসার স্তর বিন্যাসকে বারংবার দুমড়ে মুচড়ে দিয়ে সামাজিক বৈধ অবৈধতার সামান্যতা থেকে দূরে নিয়ে গিয়েছেন পাঠককে। একজন মানুষের অনুভূতি যখন প্রেমের জন্য জাগ্রত হয়, তখন সে অবচেতন মনে নিজের প্রিয় মানুষটিকে খুঁজে বেড়ায়। লাবণ্যের সঙ্গে অমিত রায়ের দেখা হওয়ার পর বলেছে, সেই শৈশব থেকে সমস্ত দিন যেন অবচেতন মনে তোমার পায়ের শব্দ শুনে আসছি। মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছো তার ঠিক নেই। শেষ পর্যন্ত এসে পৌঁছলে তো আমার জীবনে। শেষের কবিতায় অমিত রায় লাবণ্য ও কেতকীর সম্পর্কে ব্যাখ্যায় বলেছেন, কেতকীর সাথে সম্পর্ক আমার ভালোবাসারই, কিন্তু সে যেন ভরায় তোলা জল, প্রতিদিন তুলব, প্রতিদিন ব্যবহার করব। আর লাবণ্যর সাথে আমার যে ভালোবাসা তা হল দীঘি, সে ঘরে আনবার নয়, আমার মন তাতে সাথ দিবে। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের বিচিত্র ভাবধারায় এসেছে বিচিত্র নারী প্রেম। কখনো প্রাধান্য পেয়েছে পুরাতন, আবার কখনো নতুনের আগমনে সব পুরাতন প্রেম ঢাকা পড়েছে। প্রৌঢ়ত্বের প্রান্ত সীমায় পৌঁছে কবিতার প্রেমিকা ভিক্টোরিয়া ওকাম্পোর উদ্দেশ্যে লিখতে পেরেছিলেন, তোমার দেখার স্মৃতি নিয়ে একলা আমি যাব ফিরে, ফিরে দেখা হবে না তো আর, ফেলে দিও ভোরে গাঁথা ম্লান মল্লিকা মালাখানি, সেই

শেষ হল বেতার আলেখ্য রবীন্দ্র ভাবনায় প্রেম, ভাষ্য রচনা সারণী বন্দ্যোপাধ্যায়, গানে পিয়ালী মুখার্জি ও জয়জিৎ ধর, পাঠে মৃদুলা দেবনাথ ও অয়ন দাস।

0: জনসেবার ২৫ বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
1: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরো সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
0: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নমো সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
1: সেবা জ্যোতি কলস যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
0: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
1: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
0: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।

0: জনসেবার ২৫ বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
1: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরো সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
0: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নমো সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা সেবার কাহিনী,
1: সেবা জ্যোতি কলস যাত্রা বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
0: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
1: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
0: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।

0: खपतमा सीमित रहनेछ। उपभोक्ता मामिला खाद्य तथा सार्वजनिक वितरण मन्त्रालयका अनुसार आगामी चाडपर्वका समयमा औद्योगिक उपभोक्तालाई सुविधा दिन यो निर्णय गरिएको हो। मन्त्रालयले मिलबाट खरिद गरिने चिनीको मूल्य लगभग 25% घटे पनि त्यसको पूर्ण लाभ खुद्रा बजारमा नदेखिएको जनाएको छ। सरकारले व्यापारी तथा विक्रेतालाई मूल्य घटेको लाभ तत्काल उपभोक्तासम्म पुर्याउन आग्रह गरेको छ। यसैबीच 1 अक्टोबरदेखि सुरु हुने नयाँ चिनी सिजनमा उखु किसानले प्रति क्विन्टल 365 रुपियाँको उचित तथा लाभकारी मूल्य पाउनेछन्। पलपलको रेडियो समाचार अपडेट रहनका लागि कृपया हाम्रो आधिकारिक एक्स ह्यान्डल एआईआर न्युज _ गान्तोक र आधिकारिक फेसबुक ह्यान्डल आकाशवाणी न्युज गान्तोक फलो गर्नुहोस्। यो आकाशवाणी हो। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले भोलि बिहान नयाँ दिल्लीमा पर्यावरण तथा जलवायु गतिशीलताको भविष्य विषयमा आयोजित अन्तर्राष्ट्रिय सम्मेलनको उद्घाटन गर्नुहुनेछ। राष्ट्रिय हरित न्यायाधिकरणले आयोजना गरेको 2 दिने सम्मेलनमा पर्यावरणविद, सर्वोच्च तथा उच्च न्यायालयका न्यायाधीश, जिल्ला अदालतका न्यायाधीश, विभिन्न मन्त्रालयका सचिव र वरिष्ठ सरकारी अधिकारी सहभागी हुनेछन्। सम्मेलनमा 17 देशका प्रतिष्ठित न्यायाधीश तथा न्यायिक प्रतिनिधिहरूको पनि सहभागिता रहनेछ। सम्मेलनमा पर्यावरण तथा जलवायु परिवर्तन सम्बन्धी प्रमुख चुनौती, नीति निर्माण, कार्यान्वयन र कानूनको प्रभावकारी कार्यान्वयनमा देखिएका कमी कमजोरीबारे छलफल गरिनेछ। केन्द्रीय वस्तु तथा सेवा कर सिजिएसटीको दक्षिणी दिल्ली आयुक्त कार्यालयले फलाम तथा इस्पात कारोबारमा संलग्न एक फर्मका मालिकलाई पक्राउ गरेको छ। वित्त मन्त्रालयका अनुसार फर्जी बिल मार्फत 25 करोड रुपियाँभन्दा अधिकको अवैध इनपुट ट्याक्स क्रेडिट आइटिसी प्राप्त गर्ने, प्रयोग गर्ने र अन्यलाई हस्तान्तरण गरेको आरोपमा उनलाई पक्राउ गरेको हो। अनुसन्धानमा फर्मले अस्तित्वमा नरहेका, निष्क्रिय वा रद्द भएका विभिन्न फर्मका बिलका आधारमा आइटिसी दावी गरेको पाइएको छ। वास्तविक रूपमा समान प्राप्त नगरी आइटिसी दावी गरिएको र सामान आपूर्ति नगरी जारी गरिएका बिल मार्फत अन्यलाई पनि आइटिसी हस्तान्तरण गरिएको मन्त्रालयले जनाएको छ। दिल्ली उच्च न्यायालयले दिल्ली विश्वविद्यालय विद्यार्थी सङ्घ अर्थात् डुसु चुनावको परिणाम घोषणा भएपछि कुनै पनि विजय जुलुस निकाल्न नपाइने आदेश दिएको छ। मुख्य न्यायाधीश न्यायमूर्ति डीके उपाध्याय र न्यायमूर्ति तेजस कारियाको पीठले ठुसु चुनावका क्रममा लिङ्ग दोहोस समितिका सिफारिसहरूको घरिघरि उल्लङ्घन भएको भन्दै यस्तो निर्देश दिएको हो। न्यायालयले विजय जुलुस रोक्ने जिम्मेवारी दिल्ली प्रहरीको हुने स्पष्ट पारेको छ। आदेश उल्लङ्घनमा भएमा आपराधिक तथा प्रशासनिक कारवाहीका साथै न्यायालयको अवहेलना सम्बन्धी कारवाही समेत हुने बताइएको छ। यसैबीच दिल्ली प्रहरीले चुनावी नियम उल्लङ्घन गरेको आरोपमा प्राथमिकी दर्ता गर्नुका साथै केही विद्यार्थीलाई पक्राउ गरेको न्यायालयले जानकारी गराएको छ। निर्वाचन आयोगले तृणमूल कङ्ग्रेसका 2 प्रतिद्वन्दी गुटलाई अलग अलग नाम र चुनाव चिन्ह प्रदान गरेको छ। आयोगका अनुसार ममता ब्यानर्जी नेतृत्वको गुटलाई ममता अल इन्डिया तृणमूल कङ्ग्रेस नाम र फुटबल खेलाडी चुनाव चिन्ह दिइएको छ। अरूप राय नेतृत्वको गुटलाई डेमोक्रेटिक तृणमूल कङ्ग्रेस नाम र लिफाफा चुनाव चिन्ह प्रदान गरिएको छ। दुवै गुटलाई पश्चिम बङ्गाल, मेघालय र त्रिपुरामा मान्यता प्राप्त र राजनीतिक दलका रूपमा मानिनेछ। यो निर्णय आयोगले हिजो प्रमुख अल इन्डिया तृणमूल कङ्ग्रेस नाम र फूल र घाँस चुनाव चिन्ह प्रयोगमा रोक लगाएपछि आएको हो। दुवै गुटले आगामी 6 अक्टोबरमा नन्दीग्राम र रेजीनगरमा हुने उपचुनाव नयाँ नाम र चिन्हमा लड्नेछन्। अल्पसंख्यक मामिला मन्त्री किरेन रिजिजुले समृद्ध, सुदृढ र विकसित भारत निर्माणका लागि नागरिकहरूलाई समर्पित भएर काम गर्न आग्रह गर्नुभएको छ। नयाँ दिल्लीमा सेवा संकल्प अभियानलाई सम्बोधन गर्दै उहाँले भारतले पूर्वाधार, सम्पर्क र खाद्य सुरक्षाका क्षेत्रमा उल्लेखनीय प्रगति गरेको बताउनुभयो। उहाँले 80 करोड भन्दा अधिक
1: नागरिकले ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে ভারত বিশ্বাসযোগ্য নাম হিসেবে উঠে আসছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধ বিমান তেজাস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না করা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর নিজের প্রার্থীপদ আজ প্রত্যাহার করে নিয়েছেন মমতাপন্থী দলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে আজ সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়। জ্বালানি, প্রতিরক্ষা, প্রযুক্তি, বিনিয়োগ এবং স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে ভারত সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। ব্রিক্স শিখর সম্মেলনে সফল সভাপতিত্বের জন্য সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর জন্মদিনেও তিনি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে আজ এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সৌদি আরবের সার্বভৌম এলাকায় এবং সাধারণ মানুষ ও অর্থনৈতিক সম্পদের উপর আক্রমণের নিন্দা জানাচ্ছে। পবিত্র শহর মক্কায় আক্রমণের চেষ্টার পর ভারত এক বিবৃতিও জারি করেছে। তিনি আরো বলেন, এ ধরনের আঘাত আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে। এ ধরনের আক্রমণ সম্পূর্ণ অনভিপ্রেত এবং ওই এলাকায় পুনরায় শান্তি ও স্থায়িত্ব ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। শ্রী জয়সওয়াল বলেন, সম্প্রতি পাক নৌবাহিনীর একটি জাহাজ ভারতীয় রণতরীকে ধাক্কা দেওয়ার ঘটনায় ভারত প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনায় পাকিস্তানের সমস্ত অভিযোগ তিনি খারিজ করে দেন।
2: INS कोलकाता पश्चिमी अरब सागर में एक नियमित तैनाती पर था, तभी पाकिस्तानी नौसेना जहाज INS हुनैन ने समुद्र में अस्वीकार्य और गैर पेशेवर तरीके से बर्ताव किया, जिसके परिणाम स्वरूप एक टक्कर हुई। INS हुनैन द्वारा खतरनाक तरीके से ओवरटेक करने की पैंतरेबाजी भारत और पाकिस्तान के बीच समझौते के अनुच्छेद 10 का घोर उल्लंघन था। यह अनुच्छेद स्पष्ट करता है कि समुद्र में नौसेना इकाइयां एक दूसरे के 3 नॉटिकल मील के दायरे में नहीं आने चाहिए।
1: ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে ভারত বিশ্বাসযোগ্য নাম হিসেবে উঠে আসছে। নতুন দিল্লিতে সেমিকন্ডাক্টর ইন্ডিয়া 2026 যোগ দিয়ে তিনি বলেন, ভারতে আন্তর্জাতিক কোম্পানিগুলি সেমিকন্ডাক্টর উৎপাদনের ক্ষেত্র সুরক্ষিত রাখতে সেমিকন্ডাক্টর শিল্পে বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। 10 বছরে ভারত 85,000 সেমিকন্ডাক্টর ডিজাইন ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। ইতোমধ্যেই 4 বছরে 70,000 জনকে ট্রেনিং দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রী বৈষ্ণব। সেমিকন্ডাক্টর শিল্পে ভারতের 20 বছরের রোডম্যাপ প্রয়োজন। সেমিকন্ডাক্টর মিশন 2 এ প্রধানত 6টি বিষয়ের উপর নজর দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে চিপ ডিজাইন, উপাদান, ফেব্রিকেশন, অ্যাসেম্বলি, টেস্টিং, মার্কিং এবং প্যাকেজিং, গবেষণা, উন্নয়ন এবং মজুত। পরে শ্রী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, সেমিকন ইন্ডিয়ার প্যাভিলিয়নে একটি দেশ থেকেই প্রায় 30টি কোম্পানি যোগ দিয়েছে। সেমিকন্ডাক্টর ক্ষেত্রে 1 লক্ষেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
3: We are already globally competitive. अभी जितने भी 5 प्लांट में जो प्रोडक्शन चालू हुआ है वो सब के सब एक्सपोर्ट में कॉम्पिटिशन में खड़े उतर रहे हैं, क्वालिटी पर भी और कॉस्ट में भी। सो वी आर ग्लोबली कम्पेटिटिव एंड इट्स अ वेरी गुड जर्नी। सेमिकॉन 1.0 वॉज ऑल अबाउट मेकिंग द फाउंडेशन, सेमिकॉन 2.0 इज अबाउट बिल्डिंग ओवर दैट फाउंडेशन।
1: সরকার বড় মাপে গ্রাহকদের জন্য চিনি মজুতের ঊর্ধ্বসীমা 15 দিন থেকে বাড়িয়ে 30 দিন করেছে। তবে অতিরিক্ত 15 দিনের মজুত কেবল অ্যাডভান্স অথরাইজেশন স্কিম এবং ট্যারিফ রেট কোটার আওতায় আমদানিকৃত চিনি দিয়েই পূরণ করা যাবে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, খোলা বাজার থেকে চিনি ক্রয়ের ক্ষেত্রে মজুতের ঊর্ধ্বসীমা অপরিবর্তিত থাকবে এবং তা 15 দিনের ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। চিনি ব্যবহারকারী প্রধান সংস্থাগুলির সঙ্গে বিস্তারিত আলোচনার পরই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বের বিষয় এক দেশ এক কর এক বাজার, জিএসটিতে বদলেছে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের চিত্র। একটি প্রতিবেদন,
4: দেশের অভ্যন্তরীণ বাজারে করের জটিলতা দূর করতে একক কর কাঠামো গড়ে তোলার লক্ষ্যেই ২০১৭ সালে চালু হয় পণ্য ও পরিষেবা কর বা জিএসটি। জিএসটি চালুর পর ১৭টি কর এবং ১৩টি সেসকে একটি অভিন্ন কাঠামোর আওতায় আনা হয়। এর ফলে এক দেশ এক কর এক বাজারের ধারণা বাস্তবে রূপ পায়। অর্থনীতিবিদ সুমন দাস মনে করেন,
5: আগে কি হতো, ট্যাক্সের অনেকগুলো ভাগ ছিল, বিভিন্ন জায়গায় ট্যাক্স দিতে হতো, তারপরে ট্যাক্সের পরিমাণটা অনেক বেড়ে যেত। এখন কি হচ্ছে, একটাই ট্যাক্স এবং ট্যাক্সের আওতায় লোক বেশি আসছে, সকলেই দিচ্ছে, এবং সেটা কি হচ্ছে, সরকারের ঘরে সেই আয়টা আসছে। সরকার কি করতে পারছে যে উন্নতি কল্পে যেগুলো পাবলিক সেক্টরে সেগুলো খরচা করতে পারছে এবং তার সুফলটা আমরা পাচ্ছি ধীরে ধীরে।
4: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধ বিমান তেজাস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। আজ লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজাস ফাইনাল অপারেশন ক্লিয়ারেন্স টু ইন সিটার ট্রেনার্স এবং HTT-40 বেসিক ট্রেনার এয়ারক্রাফট ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হ্যাল দুটি লাইট কমব্যাট এয়ারক্রাফট এবং তেজাস ফাইনাল অপারেশন ক্লিয়ারেন্স টু ইন সিটার ট্রেনার ভারতীয় বিমান বাহিনীর হাতে তুলে দিয়েছে। এছাড়াও চারটি ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টার তারা তুলে দেয় পবন হংস লিমিটেডের হাতে। এছাড়াও প্রথম HTT-40 বেসিক ট্রেনার এয়ারক্রাফটও হ্যাল আজ ভারতীয় বিমান বাহিনীর হাতে তুলে দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী, যার নামকরণ করেছেন অঙ্কুর। প্রতিরক্ষা মন্ত্রক হ্যালকে এই ধরনের ৭০টি বিমানের বরাত দিয়েছে। নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধে চূড়ান্ত নিষ্পত্তি না করা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে। কমিশনের জারি করা অন্তর্বর্তী নির্দেশে আজ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন শিবিরের জন্য প্রস্তাবিত মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির পেয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নাম এবং খাম প্রতীক। তবে কমিশন স্পষ্ট করেছে এই সিদ্ধান্ত কেবলমাত্র আসন্ন উপনির্বাচনের স্বার্থে নেওয়া অন্তর্বর্তী ব্যবস্থা। মূল বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোড়াফুল প্রতীক এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামের উপর স্থগিতাদেশ বহাল থাকবে। এদিকে আজ দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন মমতাপন্থী দলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রাম আসনে কংগ্রেসকে সমর্থনের কথা জানালেও রেজিনগর নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মমতা ব্যানার্জি জানিয়েছেন। তবে নন্দীগ্রামে প্রার্থী সঞ্চিতা প্রধানদের মনোনয়ন প্রত্যাহার নিয়ে তিনি মন্তব্য করতে চাননি। উল্লেখ্য, রাজ্যের দুটি বিধানসভা মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। আগামী ৬ অক্টোবর দুটি কেন্দ্রেই ভোট নেওয়া হবে, গণনা ৯ অক্টোবর। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুরুলিয়া জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর দুপুরে রঘুনাথপুরের শালকা হাসপাতাল রোডের পাশে সন্দেহজনক অবস্থায় শাড়ি পরিহিত এক ব্যক্তিকে দেখা যায়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের নাম মোহাম্মদ তৌহিদ মণ্ডল বলে জানান। তিনি বাংলাদেশের রাজবাড়ী জেলার বাসিন্দা। জাপানের নাগোয়ায় আগামীকাল ২০তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্টপাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দার পাল সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। ভারতীয় প্রতিনিধি দলের শেফ দ্য মিশন সহদেব যাদব আজ এই খবর জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী আঞ্চলিক শান্তি নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে ভারত বিশ্বাসযোগ্য নাম হিসেবে উঠে আসছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ ৭:৫০।
6: हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौँ। अब प्रस्तुत छ भुटानी कार्यक्रम।

0: आजलाई कार्यक्रम प्रस्तोता योजना मोहरा लगायत म कार्यक्रम सञ्चालिका दीक्षालाई पनि बिदा दिनुहोस्। आफ्नो र आफ्नो परिवारको ख्याल राख्नुहोस् र खुसी रहनुहोस्। हवस् त, नमस्ते।
1: জনসেবার ২৫ বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
2: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরো সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
1: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নমো সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
2: সেবা জ্যোতি কলস যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
1: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
2: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
1: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
3: श्रोताहरू, हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौँ। श्रोताहरूले यो कार्यक्रम सुन्नुहुँदैछ आकाशवाणीको 103.5 मेगाहर्जको ध्वनि तरङ्गमा। अबको क्रममा प्रस्तुत छ कार्यक्रम चर्चा चौतारी।
4: श्रोतागण नमस्कार, आज हामीसित हुनुहुन्छ राज्यसभा सांसद तथा पूर्व विदेश सचिव श्री हर्षवर्धन श्रृङ्गलाजी र आज हामी चर्चा चौतारीको अङ्कमा उहाँसित प्रधानमन्त्री नरेन्द्र मोदीको भोकल फर लोकल आह्वान बारे चर्चा गर्नेछौँ। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले जनसेवाको 25 वर्ष पुरा गर्दै लाग्नुहुँदैछ र उहाँले देश, गरिब कल्याण, देशको अर्थव्यवस्था, सामाजिक न्याय, सामाजिक समरसताको क्षेत्रमा अथक प्रयास गरिरहनु भएको छ र यस विषयमा आज हामी हर्षवर्धन सिंहलाजीलाई हाम्रो स्टुडियोमा स्वागत गर्दछौँ। नमस्कार।
5: नमस्कार अशोकजी।
4: सिंहलाजी, प्रधानमन्त्री नरेन्द्र मोदीजीले 2020 मईमा एउटा आह्वान गर्नुभएको थियो भोकल फर लोकल, अर्थात् पारम्परिक जुन स्थानीय उत्पादहरू छन् त्यसप्रति मानिसहरूको रुचि बढोस्, खरिद गर्ने जुन एउटा व्यवहार होस् त्यो बढोस् र एउटा केवल स्लोगन नरहेर एउटा संस्कृति, कल्चर